শ্রোতাবন্ধু, রেডিওর সবুঠ বড় সুন্দরতা কণ জাঁতি এ কল্পনা কু জীবন্ত করে। কেবল শব্দ ও সুর মাধ্যমে মানুষ হসে, কান্দে, ভাবে ও অনুভব করে। আকাশবাণীর

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমে শুনন্তু খঞ্জনি ভজন, পরিবেশন করিছন্তি দাসরথি মহারণা।

26.2 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়েছে। সেইপরি কন্ধমাল জেলা টিকাবালিরে 26 মিলিমিটর, সুন্দরগড় জেলা টেনসারে 14.8, কন্ধমাল জেলা চকাপাদরে 14.2, কোরাপুট জেলা শিমিলিগুড়ারে 14, কেন্দুঝর জেলা তেলকোইরে 13.2, সাহারপড়ারে 12.2 এবং ময়ূরভঞ্জ জেলার ররুয়ারে 10 মিলিমিটর বর্ষার রেকর্ড হয়েছিবা ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা দেইছি। সংবাদ শেষ হওয়া পূর্বরু মুখ্য সংবাদ পুনিথরে। আকাশবাণীর নববর্ষ পূর্তি অবসরের বিশাল পদযাত্রা আয়োজিত। পদযাত্রায় ভাগ নেলে ওড়িশা হাইকোর্টর বিচারপতি জষ্টিস সাবিত্রী রথ এবং জষ্টিস শিবশঙ্কর মিশ্র। পুরীঠারে আসন্তা মাসে অনুষ্ঠিত হব ব্রিক্স রাষ্ট্রীয় সমূহর বৈষয়িক সম্মিলনী। কলাহান্ডি জেলার গৌড় করলাখুঁটা গ্রামে শ্বাসরুদ্ধ হয়ে 6 জনক মৃত্যু এবং শৃঙ্খলিত স্নানযাত্রা ও ঘোষযাত্রার আয়োজন নিয়ে শ্রীমন্দির কার্যালয়ের গুরুত্বপূর্ণ বৈঠক। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকিরে শেষ হলা। আপন মানে পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45। অধিক সংবাদ পাই আপন মানে newsonair.gov.in ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার আপ্রে লগ ইন করিপারিবে। নমস্কার।

শ্রোতা বন্ধু নমস্কার। আজির যুববাণী কার্যক্রমের উপস্থাপনের মু আজি প্রদীপ। শ্রোতা বন্ধু, হৃদয় এমিতি এক জিনিস, সবু কথাকু সাইতি রাখি দীর্ঘস্থায়ী করিবার এক উপাদান কহিলে অত্যুক্তি হব না। সুখ দুঃখ, হস লুহ, প্রেম বিরহ, যাতনা লাঞ্ছনা যাহা বি হেউ, সে কেবে তা পাখর অন্তর করিদিয়ে না সহজরে।

0: শ্রোতা বন্ধু, মহিলা মানক সশক্তিকরণ পাই আম সরকার কার্যকরী করেছন্তি অনেক যোজনা। আজি জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি। রাজনীতি ক্ষেত্রে দক্ষতা দেখাইবা সহ প্রশাসনিক ক্ষেত্রে মধ্য নিজের নিপুণতা প্রকাশ করুছন্তি। কহিবাকু গলে আজি নারী সশক্ত এবং কর্মতৎপর, সবুঠি এমানকর জয়গান। তেবে গণতন্ত্রে মহিলামানক ভাগিদারিতা সম্পর্কে আজি আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি লেখিকা ছন্দা মিশ্র।
1: আমি এমিতি গোটে দেশরে রহুজে, যো দেশরে নারীটিকে পূজা করা যায়। কুয়া যায় যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহ। যেউঠি নারীকে সম্মান দিয়া যায় সেঠারে দেবতা মানে বাস করন্তি। আমাকু আশ্চর্য লাগিলে বি সত হেউচি যে আজি যেতেবেলে আমি চতুর্দিগরে নারীকু অসম্মান, নারীর অসুরক্ষতা দেখুছে, পূর্বে যেতেবেলে রাম রাজ্য বি থিলা সেতেবেলে রামঙ্ক সহিত সীতা সিংহাসন উপরে বিরাজমান করুথিলে। যেতেবেলে এই কথাটিকু মু পচারিথিলি জনে বিজ্ঞ ব্যক্তিকু, সে কহিথিলে যে এহার কারণ থিলা পুরুষ স্বভাবতঃ কঠোর, কিন্তু নারীটি স্বভাবতঃ কোমল। তাহলে কোমল ও কঠোর মধ্যে যে মধ্যম পন্থাটি বাহারে, তাহা এ সংসার এ সমাজ পাই প্রণিধান যোগ্য। মানে কোনসি কথাকু আপন যেতে জোরে মাড়ি বসিবে, মাড়ি বসিকি তাকু টাইট করিকি বাঁধিবে, ধরন্তু গোটে সিতার তার, তাকু আপন যেতে জোরে মাড়ি বসিকি বাঁধিবে সেতে বেসুরা রাগিণী তাধিরু বাহারিব। ঠিক সেমিতি যদি তাকু ঢিলা করিকি ছাড়ি দেবে তেবে তাহা বাজি হি পারিব নাহি। সেইভাবে কথা গণতন্ত্র যেতেবেলে আমি চলাইবাকু চাহুছে, গণক তন্ত্র অর্থাৎ গণক দ্বারা গণক পাই যে নীতি নিয়ম যে সমাজটি তৈরি করা যাচ্ছে সেতরে উভয় নারী ও পুরুষ উভয়ঙ্কর ভাগিদারিতা রহিবা নিহাতি জরুরি। গণতন্ত্রর প্রকৃত অর্থ হচ্ছে জনসাধারণক শাসন, যেউতরে পুরুষ ও নারী উভয়ঙ্কর সমান অধিকার রয়েছে। জনসংখ্যার প্রায় অধাভাগ হচ্ছে নারী, তেণু সেমানক সক্রিয় সহভাগিতা বিনা গোটিয়ে সফল গণতন্ত্রর কল্পনা সুদ্ধা করা যাই পারিব নাহি। আজি নারীটি ঘরর চারিকান্ত ভিতরে রহিবাকু ইচ্ছা করু নাহি, বরং আকাশরে উড়িবা ঠারু নেই সমুদ্রে বুড়িবা পর্যন্ত, রন্ধা ক্ষেত্ররু রণক্ষেত্র পর্যন্ত প্রতিটি স্থানরে সে পুরুষ সহ সমান ভাগিদারিতা সমাসকন্দ হই চালিবারে বিশ্বাস করুছে। দেশ গঠনরে গুরুত্বপূর্ণ স্থান সে গ্রহণ করুছে। আজি আমমানকর পরম সৌভাগ্য আম দেশর সর্বোচ্চ আসনরে যে বসছন্তি আম রাষ্ট্রপতি, সে হচ্ছন্তি জনে মহিলা, সে পুনি জনে ওড়িয়া মহিলা। এহা সমস্তঙ্কু খুব গর্বিত করে। আমি এমিতি গোটে দেশরে রহুছে যেউঠি আমাকু ভোট দেবা পাই অধিকার দিয়া যাইছি। নিজকু আধুনিক কহুথবা অনেক গুড়িয়া দেশ যেতেবেলে ভোট প্রদান করিবা পাই নারীকু দেই নথিলে অধিকার, সেতেবেলে আম দেশ নারীকু প্রথমে অধিকার দেইথিলা ভোট দেবার অধিকার। ভারতীয় সংবিধান প্রতিটি নারীকু পুরুষ সদৃশ সমান মতাধিকার দিয়েছে, যাহাদ্বারা সে নিজ পছন্দর সরকার বাছি পারুছে। ঠিক সেমিতি পঞ্চায়েত হউ, পৌরপালিকা নির্বাচন হউ, মহিলা মানঙ্ক পাই যে সংরক্ষণ ব্যবস্থা করা যাইছে সেথিপাই আজি হাজার হাজার নারী সরপঞ্চ, সমিতি সভ্যা, মেয়র সফলতার সহ কার্য করুছন্তি। এই সবু জিনিস এইথিপাই আমকু খুশি প্রদান করুছে, কারণ সাধারণত যে ভোকরে থাকে সে অন্য গোটিয়ে ভোকিলার পেটকু চিহ্নি পারে। সেমিতি গোটিয়ে নারী আউ গোটিয়ে নারীর অসুবিধা, তার প্রগতিরে হেউথবা বাধা গুড়িকু যথার্থরে চিহ্নট করে তাকু আগকু আনি তার সমাধান পাই বাট খোঁজিব। এইথিপাই হি গোটিয়ে নারী যেতেবেলে বসুছি তা পাখকু নারীটিয়ে নিসংকোচরে তা পাখরে পৌঁছি পারুছি, তা পাখরে পৌঁছি নিজের সমস্যা জনাই পারুছি। সমস্যার সমাধান পাই যদি সে নারীটি হাত বড়ুছি তেবে তাহার সমস্যার সমাধান তুরন্ত হয়ে পারুছি। সেমিতি আজি যে নীতি নির্ধারণরে বি নারীর ভূমিকা নিহাতি ভাবে রহিছে, রাজনীতি হউ, প্রশাসন হউ, আইন বা প্রতিরক্ষা ক্ষেত্র হউ, সবু ক্ষেত্রে উচ্চ পদবী মুন্ডন করে সে দেশ পাই গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেউছে। আউ আমমানকর পরম সৌভাগ্য আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী সম্মান ও নারীকু শক্তি প্রদান করিবা পাই নারী বন্ধনর কার্যক্রম করিছন্তি। এহা গণতন্ত্রের নারীর ভাগিদারিতাকু অধিক মজবুত করিব। যেতেবেলে নারীটিয়ে লোকসভারে বসি দেশরে অসংখ্য অবলা দুর্বলাঙ্কর স্বরটিয়ে হয়ে ছিড়া হব, সেতেবেলে স্বাভাবিক ভাবে গোটিয়ে নারীর প্রকৃত অসুবিধাটাকু সমাজ জানিপারিব। ଠିକ ସେମିତି ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀ ହେଉ, ଏହାରି ମାଧ୍ୟମରେ ଗ୍ରାମାଞ୍ଚଳର ମହିଳାମାନେ ଆଜି ନିଜ ଗୋଡରେ ଛିଡ଼ା ହୋଇପାରିଛନ୍ତି, ଅର୍ଥନୈତିକ ସ୍ୱାଧୀନତା ପାଇଛନ୍ତି। ଯେଉଁ ଅର୍ଥ ଟିକକ ପାଇଁ ତାଙ୍କୁ ପିତା ପୁତ୍ର ବା ସ୍ୱାମୀ ପାଖରେ ହାତ ପତେଇବା ପାଇଁ ପଡୁଥିଲା, ସେଥିରେ ଆଜି ସେମାନେ ସ୍ୱାଧୀନତା ପାଇଛନ୍ତି। ତେବେ ଏଥିରେ ବି ଅନେକ ଗୁଡିଏ ସମସ୍ୟା ଓ ଆହ୍ୱାନ ରହିଛି। ଆଜି ଆମେ ଗଣତନ୍ତ୍ରରେ ନାରୀର ସହଭାଗିତାର କଥା ଆମେ ଯେତେବେଳେ ଆଲୋଚନା କରୁଛେ, ସାମାଜିକ ଅନ୍ଧବିଶ୍ୱାସ ଆଉ ପୁରୁଷ ପ୍ରଧାନ ମାନସିକତା ଯୋଗୁଁ ଅନେକ ସ୍ଥାନରେ ନାରୀକୁ ଆଗକୁ ବଢିବାର ସୁଯୋଗ ମିଳୁନି। ଆଜି ବି ରାଜନୀତିରେ ମହିଳାମାନଙ୍କ ସଂଖ୍ୟା ପୁରୁଷଙ୍କ ତୁଳନାରେ କମ୍ ରହୁଛି। ସୁରକ୍ଷା ଓ ଶିକ୍ଷାର ଅଭାବ ସେମାନଙ୍କ ପ୍ରଗତିରେ ବାଧା ସୃଷ୍ଟି କରୁଛି। ଅନ୍ଧବିଶ୍ୱାସରୁ ବାହାରିବାକୁ ପଡିବ, ଆହୁରି ଅନେକ କାମ ବାକି ରହିଛି। ଗୋଟେ ସୁସ୍ଥ ଆଉ ସମୃଦ୍ଧ ଗଣତନ୍ତ୍ର ପାଇଁ ନାରୀର ବିକାଶ ଓ ନାରୀର ସମ୍ମାନ, ନାରୀର ସୁରକ୍ଷା ଅପରିହାର୍ଯ୍ୟ। ନାରୀ କେବଳ ଦେଶର ଭୋଟର ନୁହେଁ, ସେ ବି ଦେଶର ଭାଗ୍ୟ ବିଧାତା। ଯଦି ପ୍ରତ୍ୟେକ ନାରୀ ଶିକ୍ଷିତ, ସୁରକ୍ଷିତ ଓ ସ୍ୱାବଲମ୍ବୀ ହେବେ, ସେଦିନ ପ୍ରକୃତରେ ନାରୀ ବନ୍ଦନଟି ସାର୍ଥକ ହେବ। ନାରୀ ବନ୍ଦନ ହିଁ ନାରୀକୁ ସ୍ୱତନ୍ତ୍ରତା, ନାରୀକୁ ସମ୍ମାନତା, ନାରୀକୁ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କରିବ। ସେଦିନ ଆମର ଗଣତନ୍ତ୍ର ଅଧିକ ମଜବୁତ ହେବ, ଏହା ଦୃଢ଼ ବିଶ୍ୱାସର ସହିତ କୁହାଯାଇପାରେ। ଏଇଠି ଆଉ ଗୋଟେ କଥା କହିବାକୁ ଚାହିଁବି, ମୁଁ ବି ଜଣେ ମହିଳା। ମହିଳା କିଏ ଯେତେବେଳେ ସଶକ୍ତ ହୁଏ, ସଶକ୍ତ ହେବା, ସ୍ୱାଧୀନ ହେବା ଓ ସ୍ୱେଚ୍ଛାଚାରୀ ହେବା ଭିତରେ ଗୋଟିଏ ସୂକ୍ଷ୍ମ ଲକ୍ଷ୍ମଣ ରେଖା ରହୁଛି, ସେଇ କଥାଟି ଭୁଲିଗଲେ ହେବ ନାହିଁ। ଆଧୁନିକତାର ଆଳରେ ଆମେ ଅନେକ ଜିନିଷକୁ ପଛରେ ଛାଡିଦେବାକୁ ଚାହୁଁଛେ, ଆମ ସଂସ୍କୃତିକୁ, ଆମ ପ୍ରଥାକୁ, ଆମ ପରମ୍ପରାକୁ ଗୋଡରେ ଆଡେଇ ଦେବାକୁ ଚାହୁଁଛେ, ଯୋଉଟାକି ଠିକ ନୁହେଁ ବୋଲି ମୋର ବ୍ୟକ୍ତିଗତ ମତ। ଆଜି ମହିଳା ସ୍ୱାବଲମ୍ବୀ ହେବା ସହିତ ପରିବାରର ସମୃଦ୍ଧିରେ ନିଜର ଭାଗିଦାରିତା, ଗଣତନ୍ତ୍ରରେ ନିଜର ଭାଗିଦାରିତା ପ୍ରମାଣ କରିସାରିଛି। ତେବେ ବି ପଥ ଆହୁରି ବାକି, ଯୋଉଠି ଗୋଟିଏ ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରାର ସହିତ ତାକୁ ଆଗକୁ ଯିବାକୁ ହେବ। ତାକୁ ବୁଝିବାକୁ ହେବ ଯେ ମୁଁ ନାରୀ, ମୁଁ ଅବଳା ନୁହେଁ, ମୁଁ ଦୁର୍ବଳ ନୁହେଁ, ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବେ ସବଳା। ମୁଁ ହାତ ଧରି ମୋର ପରିବାର ସହ ସମଗ୍ର ସମାଜକୁ ଆଗକୁ ନେବାରେ ନିଜର ଭୂମିକାକୁ କରିବି ସ୍ପଷ୍ଟ, ନିଜର ଭୂମିକାକୁ କରିବି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ। ଯେମିତି କୁହାଯାଏ, ପୁରୁଷଟିଏ ଶିକ୍ଷିତ ହୋଇଥିଲେ ଜଣେ ମଣିଷ ଶିକ୍ଷିତ ହୁଏ, କିନ୍ତୁ ନାରୀଟିଏ ଶିକ୍ଷିତ ହୋଇଥିଲେ ସମଗ୍ର ପରିବାର ଶିକ୍ଷିତ ହୁଏ। ଠିକ ସେମିତି ମୁଁ ଯଦି ଶିକ୍ଷିତ, ମୁଁ ଯଦି ସାକ୍ଷର, ମୋର ସମାଜକୁ ଆଗେଇ ନେବା ପାଇଁ ମୋର ଏଇ ଶିକ୍ଷା, ମୋର ଏଇ ସାକ୍ଷରତା ନିଶ୍ଚିତ ଭାବେ କାମ କରିବ। ମୋର ଜ୍ଞାନକୁ ମୁଁ ଅନ୍ୟକୁ ଆଲୋକ ବାଣ୍ଟିବା ପାଇଁ କାର୍ଯ୍ୟ କରିବି। ଆଜି ଗଣତନ୍ତ୍ରରେ ସହଭାଗିତା କେବଳ ନୁହେଁ, ପ୍ରତିଟି କ୍ଷେତ୍ରରେ, ପ୍ରତିଟି ସ୍ଥାନରେ ମୁଁ ନିଜର ସ୍ୱତନ୍ତ୍ର ଛାପ ଛାଡିଯିବି। ଏହା ହେଉ ପ୍ରତିଟି ମହିଳାଙ୍କର ଅଭିପ୍ରାୟ, ଏହା ହେଉ ପ୍ରତିଟି ମହିଳାଙ୍କର ଲକ୍ଷ୍ୟ।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন জনাই আরম্ভ করুছু সূচনা সম্বাদ এবং তথ্যভিত্তিক উপস্থাপনারে নমস্কার কেন্দুঝর কার্যক্রমরে সাপ্তাহিকী।